0: ভুলবাই মায়ু মাদাও সরাগাদি বাই আবে ওয়া
1: মা FM নসিনা 90.8 আবে বেরেকে
2: 96.7